রহন কিয়নু লাগে লাগে খাগর তলির খাগর খাগর খ নি বলনা খ খাগর তলির খাগর মতলব সমুদ্র কে তল মে তো খাগর তলির মানিক কিয়ো মানিক কিয়ো নু মানিক কিয়ো নু লাগে লাগে ইসকে আগে আহা আহা মাতির বুকুত মাতির বুকুত মনোর মালতি বুটলো মনোর মালতি বুটলো ইসকে বাদ ফির ওই আ যায়গা এই মাতি রে মরো মতে ফির দূসরা অন্তরা হ্যা মনোর করনি রে হুরর হুরর পাপরি রে পাপরি রে আজি ইতনা হো গয়া না আগে হুকুমার থাপো না হু জুয়া হুকুমার থাপো না হু জুয়া আগে লিখা না হুন্দর হুদিনর খুদিনর নি খনি খ খুদিনর নতুন দৃষ্টি ইয়ে ট কো জরা ত জেসা বোলনা সফট করকে দৃষ্টি দৃষ্টি শনি সাই বোলনা দৃষ্টি দৃষ্টি কোনো না হুয়া আগে না আচ্ছা ঠিক আছে গানা শিখানা শুরু করতে হ্যাঁ স্বর দিয়ে যা